ஆம்ப செய்தது. নুজা সাইনো লগ তগি না তুম লাইরাম ঘুরুগে নুজা সাইনো লগ তগি না তুম লাইরাম ঘুরুগে ওই না পাইব সনাবুল ওই না পাইব সনাবুল ইয়াই দবু তাও হঙ্গে ওই না পাইব সনাবুল ওই না পাইব সনাবুল ইয়াই দবু তাও হঙ্গে লগ্ন রুগে আসিদি সানরুগে কুমাই তুম লগ্ন রুগে আসিদি সানরুগে